সুশব্দ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মন আকসর মিনাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাকসুদনা, বারাং সেসিয়াপা ইয়াং বানিয়াক বারিস্তিগফার, নিশ্চয় আল্লাহ মুমুদাহকান সেতিয়াপ কেরেসান মেরেকা, melepaskan setiap kesempitan dan memberinya rezeki tanpa disangka-sangka. Hadis riwayat Abu Daud dan Nasa'i.